দক্ষিণ শিনায় পদ্মা ছন্ডল তং ঠোপাগুনে সেলখানে জুংলরিক সানাজাত কাজাতা খংরাঙ্গুনে সেলখানে ইজুংলুবং সানাজাত।

0: কিবো আকাশবাণীলেন কাস্তিনিশরা দেশকে ডলমানি না সুলগুন সানজাত শ্রীলুন নরেন্দ্র মোদি গ্যাগার সুখশান্তাম্বো ইয়ারগ্যাস চান ইচ্ছে চানে গুনুরে থকাতং ইচ্ছে চান গেলছিল দানিকা সুখশান গেলখাবে না গুরছে সিপিয়া গেলখাব তাংপেকা থাপসলাম লাগলেনে না খিক তাং নকমলতক গেলচা নিউ দিল্লি না আজগেরে সারপেল চকসপে ডালদিক চস্তি খান চকসপা সংসার জাদিন জিকতং শ্রীলনে ইচ্ছে ডাইংস্তং গেলছিল দানিকা গেলে থকা গিয়া ছিনমিল দানে গাছকনে লস চুটাক চিকনে ফাল্লা ইয়ার গ্যাস ছিনজিক তাং এনকমলতক খোঁয়ে জি সেভেন সকসপে নাঙা গ্যাগারে খাগে ঠোস থুগা জাদেন জিক তাং গেলছিল দানে গোসকুনগুনি গেল খাপ তাংপেকা বরচেসলা খাক তাংপেকা বরচেসে নাঙা গ্যাগারে খাকগুন সাদা জাতে এনক জুঙে লো চুগনি সে লাশিরগুনে ঠোস থুগা জাদেন জিক তাং শিল্লনে স্বচ্ছ ভারত মেক ইন ইন্ডিয়া খাদি তাং না সে চালা কুনলা এয়ারকে তাংসে সে থকা লাশগুলবো গেল খাপ জাংচে সে নাঙা থমিগুনে খাক ট্রান্সপো লুস্তে নকমলেন জিক ইসুকমলা জাজ
1: পিছলে বারো বর্ষকে যোবি সিদ্ধিয়া দেশ কি রহি হ্যাঁকে মূল মে রাষ্ট্র প্রথম কি ভাবনা হি কেন্দ্র মে হচ্ছ ভারত অভিয়ান সে লেকর মেক ইন ইন্ডিয়া খাদি খরিদনে পর জোর স্থানীয় বস্তুয়ে খরিদনে পর জোর এ সারে ইনিশিয়েটিভ ইসলিয়ে সফল হুয়ে ক্যোকি দেশ কি জনতা নে দেশ কো সবসে উপর রাখতে হুয়ে আপনা কর্তব্য নিভায়া। 2014 মে করিব 28 লাখ লোক হর রোজ মেট্রো সে সফর করতে থে, আজ করিব 1 করোড় 28 লাখ লোক হর রোজ মেট্রো সে সফর কর রহে। আব বন্দে ভারত, নমো ভারত ও অমৃত ভারত জেসি অচ্ছি সড়কো অচ্ছে হাইওয়ে সে সময় তো বচি রহা হ্যায়, গাড়িও কি মেন্টেনেন্স পর হোনে ওয়ালা খরচা ভি কম হুয়া হ্যায়। বিতে বর্ষো মে এয়ারপোর্ট কি সংখ্যা ডবল হুই হ্যায়, ইসে কই ছোটে ছোটে শহরো মে ভি মিডল ক্লাস কো হওয়াই যাত্রা কি সুবিধা পহলি বার মিলি হ্যায়।
0: শ্রীজিন দ্রৌপদী মুর্মি দিন গেলসা নিউ দিল্লি না শ্রীজিনে সুখটং শেখা গেল খাবে জেংস্তাক শেষস পাতমা জেংস্তাক নিস্তং নিশুচারুগে খাক নিসপে না পাতমা জেংস্তাক স্ট্রুকচু রাঙা কাঠা পাতমা বিভূষণ নিস পাতমা শ্রী পদ্মা ভূষণ অলদুন তং পদ্মশ্রী টুকচু রঙা থেদে নক টেনিস চলপা মিংচন উইজে অমৃত্রী লোকনিয়ান থাপকান মেমোত্রী লু সালখান আলকায়াকনিক তং ক্রিকেটের চালপা রোহিত শর্মা গুন শ্রীজিনী ছাকনে পদ্মা জিংস্তাক্স নামশিস চানগুনে ঠোনে নক মাংজুং গাস্তনে স্কাপসলা জুঙে নিস্তং নিশু চারুগে পদ্মা জিংস্তাক্স ফিয়া ছান গ্যাদং সুমচু সকশিগি খ্যাপটাক্স জাতে এনপিন কানাঙা পদ্মা বিভূষণ সঙ্গা থেতে নক গেলখা বেলদানে সুংসকুপ লাপস্তন পা আজিত দোয়ালে দাং ব্রিক্সি গেলখাবি এলদানে লাপস্তন পা গুনে ছকসপে রিংসলা গ্যানাগে ছিলন ইয়াং ওয়াং গি তং নাম পয় গেলখাব নিসে পারে সুংডোস জাতে এনক সুংডোস স্কাপসলা গেলখাব নিসকে পারে ডেলড্রুকস এলদেমো বরচে সে থগা ইয়ার গ্যাস তাং রোস্ট্রেলে থগা সুংডোস খাকচান গুন জাতে এনক কাসতা খ্যাপটাক শিখ সানাজাত দূরদর্শন কেন্দ্র লে নসুল দেখা পিয়ার জং ছংমা লে কার্গিল নুব্রা চংথং শ্যাম দ্রাস তং জাংস্কার গুনে স্টিঙ্গার ফিয়াঞ্জু লেনচেসেনক রেস্তোস পাগুন টিভি নসুল কভারেজ না থংমশন ভিডিওগ্রাফি সিনেমেটোগ্রাফি নাঙার চালচান নসুল খংচেস তং তংচেসে থকা থংমশন তং রাঙা লাগা 4K HD ভিডিও ক্যামেরা 4G 5G কানেক্টিভিটি চানে স্মার্টফোন তং রঙে লাগা মোটোকলো ইয়ৎখানগুলা না আসকারতে চালচেসে নক রেস্তস পাগুনে জ্ঞানজুগুন রং রং জং নে স্কাঙ্গোস্তে নক জ্ঞানজু ফুলচে শেষ তিনজু শেষ ট্রান্স জুলাই শেষ চুরুকে নক জিপসাল দূরদর্শন কেন্দ্র লেনে থুকুস জাত জ্ঞানচেসে নক নাংলন অমিত শে ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া NAFED অকশন পোর্টালে গুজুক যাচ্ছে নক এই পোর্টাল গুজুক চোচেস নি অকশনে ছিরকা মাস তানজিচেন সিসল নং সালতং লামোয়াম পো লাগলেনে না চংচে থকা লাস্টির খাকচানজি থেন জিতা নক আকাশবাণী লেনে তা না সুলথন

0: taksa mimang skune nangkwa spelling ante no ta junu jik inna loptuk jik inna dang dini tusla ngata youtube gune ka gergan chik sang chik khaspa juksano teo gyutte tene ngata yontan jang thumnyan chaseno teo man pa mimang shiga chi ma shes nang teo ngata chik chiga ti alla chap satna thelatna chi chok jagya gyutte daksa ranga tang lops nyan teno
1: ka sale chungde yanla kune te khongrang kune song chong ches le nang kwa chi chok dak ke kha khurang guni pes jate tene tebe khane tene phantos mangpu le bin jik tang no te ma cha tene nga ta rang junu jig in chi ya mi su jig in na ra e khampa duk ste tene nga ta chi chok dak ya gyu te tene nga ta chong jat nyan te no chi chok dak ya bo demo chus te kol nyan na phantos yo te ino
0: ona dembe rang chi chok dak ya gyu te nga ta jao ngo shes nang chang sang ma tene dak ka juk jik se ne ka tu ji ga duk ste yot nang spera tang nyan te no chi chok dak ya met pe tus la nga ta chi pera jigyot nang teo shadala na sa chik ne chiga chaches ya ige kalche shik te zuk chua chik tus mangpo jik goret kya ta dang dirin tusla chitsok jage a kol pasang chis pera jik in nang daksarang chitsok jage ka tanga chik changwa gyush chano teni ngun nang stun te chitsok jage a gyut te pantoks izam mangpo jik nga tangi len thup nyan teno
1: ka sale teni chitsok jage a gyut te nga tangi yul yul in nang ya nga chi charu ya nga tang te ma cha nga tangi khor yu ki kha kazu ri khyat lep tuk teni te vesko la nga tang mimang chang
0: ona dembe rang tene chitsok jagya gyute namles kor lang gyus chungyan tno tus mangpo ji ngul la tengu jas kyo chez na chitsok jagya gyute nga tang tene yang ka nasa ji ga nga tang skyo chez in nang teve skor lang ngul la gyus chos te te tenna nang jin nga tang taldik chos te skyo ngyan thup steno
1: ka sale tene nga tang chitsok jagya gyute phantok sma mangpo le bara chitsok jagya bo dema kol ma nyan na lops ngan gyus chez no dang dene junu kun tene nga tang lakto khapare nang khwa tene tus mangpo tang chez pe jas te tene lakto khapare nang tus mangpo tang pasang tene khongrang e tene lobjong e nang khwa tene tus nyun matos matho bai no yang te nang nyampo nyampo khongrang e semse khamde khang khat mangpo lipste no khongrang tene gojak tang ches tene mia zumu yong ches te chokrik chenjik tang ino
0: kasa dembe nang tene chitsok jage ka yukste tene junukun nang tene tus la khongrang e phone bo khurte nang soso jigna chikpo yuksa no ezuk zada chik tene khongul la khongrang nang chang e mimang skun tang nyampo spera matanga khongrang chikpo nang chik chigena yuksa chik chitsok senang kwa cha chik tene spera tang che senang kwa skalas mangpo jik khonga thonga no yang teo manpa tene tizuk zada chik khonga serka yong ches thaklung yong ches sho yong ches tetsok mangpo jik chano chitsok jage ka mangpo juga chik skab riga tene ngata nasul dusma jigang chor nyan teno che juna ka nasul bo dusma in te daksarang daksa gyokspa nang gyokspa phela no yang te vejas te mimang zgune ka khat shante leba no
1: ka sale tene ngata chitsok jage wo demek chuste kol ko sanok te wo mulla mi kol ches na juk jane tene ngata rang e abale amale yato cho ches khamde kha nangsta bor ches tenang nyam po tene rang na rang a tene yongo ka zo spelin te vi kha sambatang go ches ma khak chani no
2: daksang ejarai tamdil bo sanachat kasata eastingness sub district hospital nupre wellness center e counselor tetin dolkar tang nyam po tiwatilane digrim bo sanchesla phulin
3: वेलनेस सेंटर ए तने काउंसलर अस्कुजफ देचिन डोल कर ले
4: जले
3: योंता ने थोक पिका छातना योंतान लबजोंग जात खान जुनु जिगे मिचे दुलम जांगचे सिफ्याम ल योंतान बोजांग नो ता योंतान जांगचे स्पांग तने जुनु गुनिफ्या चीफ एजरन दंदुर मा मंगपो जिगे जास्ते सेमदम नंग स्कला शि चोक शि कांग ग्यु दक पांग ल छु तेवे थोक पिका दुक शि मन
4: दक्सांग ता स्ता स्ते खन ना हला ले माने कॉम्पिटिटिव एग्जामिनेशन मा मंगपो ता नो ले ता तेवे नंग छंगमा थार खेल लुशस पो मा कक्स पे गे नो पले सीट खचिक माने अवेलेबल मेट क्या ते nga dandur salkan wotu ma gathak stong ta kana yot no te te me nga nga ta tharkel jig malu sa chi demotivate cha chi manal ta nga sil te chang phantok sing ne meruk ta sang ma sil yang chi tong sik jo stang go shes tok til che se phantok sing meruk sam kan ne sam ba yo no ya ta te ochi fe song ta no na chik ta nga ta social link nga ta te zok sha bil song ten just to kan le ki sil che se manla nga ta la she chi tok se na te ang la se na nga ta jung il la she halal te song pa sang ta ne two ma mong po jing mane other jobs competitive examination tang sa na cha chik demotivate cha cha manale ta chang nyan chas ma no lekin other jobs cha jing nga tang e phama ya ta chi sok su ne khak chik te on te do le ki nga tang e competition bo che chik positive way na nga promote cha chas le jese ta ka thu ji kal tas ka to jobs competitive examination na silat na ma ta chi sok sa na thong do kal le Tarong clear masonga, tarong silinio da, halale. Tio song pasang, da otto zoks sperao pama, surajik pame through two words for them. Tio sort pasang tenet ugunang, ta rangai choks nengi jun samkan boy, yodnang, tenet ukulakula met cancharo. Tio michacha sepang and yesamaraki, matang rashi zoks in a two jikal the silatna, silches was sif examination jik gukshik, tar kelchishik, chipomanpa, mikurana gujachikon. Tangata lupsan chisik. Labanate Lopsani Catpur Mijigi Mitsekayoton Pale. They mitse mibe Jotancho Lugina Gurjayon Dole, Sambatan Chesena Gurjayon Dole, Speratan Gurjayon Do Halal. This hung mangatangai Zixcocious Mankasan in the Dole. Silches the Rajik, Silches Pot Sif Mangatangai Jungi, Lasnajik Topjeshipomanpa, Silkan Jikina, housewife in Doya, houseman in Do Halal, Kongunang, Kalteskato, educated chickena, Samshik Lasama Lamocha Chesman of Halal, Samshik two. Yato Junga just one or just any two Yato Jujas in Dole. The Nazoxla, not a housewife, ya house husband, the Rajak, Nansipina Josaminopale. She's also Nashkodonopale. She's also Nangata, some ship productive, spirajic, the chespejas, she's also in a damn ship pantos levamentole. This hung Mangata Nastak that day, Lobjon Jujaspo, Sip, not a Gukshik Tarkil Jujishik Nang, Lasnajik Ninjas, Samba Masala, Gatchin Miss Ambassal Goshas and just Dole. Nangyampung atangay lasnang kakzane no halal. Lasna kakzane no pat kaltas kato atangay tugua chuardo ya chitong shik somajik labardo tebe nangangatay appreciate chuajik ya yu magyala chustokay yu silpa sangrang na izuk yujarik tonduk izuk rang silkan inzirkan bo hagurugu zamshik knowledge yotkan bo patacharuk zirajik tene manga silche se dotpashke chasa no pale.
3: Tene ngata junubune ya ngata zawangoshis chopajiki jaste hindo ngata simpam simdom kazugri yonna tebe kane thar chugin sam tu sabik shigis kit poji gefia yangata lamstok poji kone nena tongle chu te junubun la ngena kazuk shigole
4: daksa ngata la daksa nazik na ngata la daksa chi tok sina ispera ma mangpur dulen jang no
3: sa
4: de ki dang de ting itu gon te ne drugs nen do zetele te drugs nen chas po mane skalas chen mo jega khala le ta ne ngata na la daksa pa changme na ngat responsibility jig yong wo chas ma khaja nen te dok ki e fe daksa ne ngata chik jo go chas dok zetele ngata chik jo go chas dok zela chik kazuk shazen le chi tok sina ngata te zuk shang yong do pale ki acha su su joro o te tu gon la point out just the pink say contest, it to an opa, art to an opa, to be just the sixth on opa, the scane is a po, spera o mago.
3: Then Pamawekan yet can see only Gasas,
4: then Pameshalskongala just the majoindo, ya, topa, soko, top the nopa, topa, tope sixth and opa, the Razoshikala. Don't Matai, Gomatangasamaraki, Matang, Choksin, Stanatagala, knocking, Matanga, how go kit, Ladars and I use colors, duke his canbo, how go just pongi samar. Lekin, Nata Chikchika Nyatgal, Loptakangi, Pama Nyatgal Saladoya, Paming, Loptakanga Nyatgal Saladoya, Tobauna Nyatgatsa, Suang Yatgal Sadana, Tio Borte, Tangata, Chijoshes and Ozakan Bekangata, Manga, Samba Salgoshes and Dole, Chisos Indo, Lopta Indo, Pama Indo, Sujigin Nangata, Otebeka, Sperama Salgoshes and Dole. You scalas chick dog Natai Zogor, Johnson, you scalas chan music dog, you Kalteska to Daksan in Natanga. Nastak majona stingni ma skalas chan chachas enok zirkan bo sangma thuk yus dukle ma gela nukle deo skalas ma chenmo chan mi juk jese fea nyadgal kalin juk jese po ma ne pantok chan ma nukle taps jiping in zirkan bo ngatangai daksa tugu ka gun itokse nanga lepto na te gun la roks kasi chunga jes duk da daksa ngatangai SNMA psychiatrist rang yota nukpale tene psychiatrist ka kirgo shes na kirchis le la daksa na jik jik skalas de ondo gaya le kaltas kato ngi tugu drugs nena na tata telba Pilwa Mashat Hay Nanga Baste Bor Hazer Kanbo Halale. Devi Nanga Natang Chizox Gangpe Kakchen Mojikotanole. Natang Itox Tugunika Stazo Indo, Ya Pamagunika Nyadgal Tanches Indo, Ya Chingatang Esperajik Samba Tuxam Masala Molardo, Kao Angol de Miwa, Poado, Halale. Tetang Mejastetene Iskalas Pojuntanole. Natang Chizox Nena Kalteskato, Yu Nataskalashik Duke, Natang Tangme Last Jogoshes Duxamna, Tene Pamagunang, Sapsgoshes. Bagoshes, Tilbes Perajik Manda, eat to speak and eat to a roxy goshes and troop, roxpong at a chisos nang top duk, then yampong yampong yang roxy jun, then tamani services chichiotna, they would nang yampunga to link jun. Түгөтэй рохсэ кахэдэ. Нага кахсэ борте нэ ио чат жуэнзэш кан бо тэ ма кахсэ сан нолэ. Түгэ фэнс каласэ нолэ, памэ фэнс каласэ нолэ. Тэнэ ио чэ сан нэш чизохсэ фэнс каласэ гюрсэ нолэ. Тэ фэн гатан ай рохс ёт кан гун рохс нэ на зачэс. Рохс нэ на чэш чизохсэ мимэнс гун нэ тэвэ на сэнсэтив гюртэ. Игун мане спера ангон нуа кэчэс спера ма нолэ. Гатан ай юл бо жанчэс фэн гатан ай рохс чонгэ чэсэ. Эрия жигэ нолэ.
3: Нэ и парбина ян сужэ гата чана курти халале. Пама жига ইজে টুকু যুগ শিখ নেন তেতামা নাহে খো গির্জা জিক থং দুক জের খান জক শিখ জের আতা ফামা ছাং মে রং টুক রিং চানে নক পালা নি টুকু মানে জো জে মেন কি কাজু জের তেন জের খান জক সেয়া গাতা স্পিরা ছান্তি জক সে কাংলে তুক পাংলে জু তে গুনলা দেন বে নাং কাজুক শিখ ইজেন জে জানে ই জক সে স্পেমা মাং পুজিক সর তুক পালা
4: কাসালে তে দেমা নো গেলে গালতেস কা তো সুজিক শিখ তে নেনা টুকু নি আনে সিগারেট থং দুক হে ড্রাগস নেন দুক হে তে জক শিখ মোলাদ না ছিক তে নো জের খান জক সালালে গাজা চিক না চিক দেল গ্যালা মেত পাতে ফেয়া কোনে যোগো জেরতে নজের কান চসে স্পেরা মামা কুবিং দুকালালে কালতেস কা তো গে সামারা কি গাতাং ছংমে ফেরাং টুক রিনচানে নগলে তা রাং টুক রিনচান ছোরাচে ইজ স্পেরা ছোরাচে মা রিনচানে নপালে তা রিনচানে না গাতাশ কো গোস পাহালালে তা ইজ স্পেরা ছোরাচে গাতা সাম্বা সালচে ও গে টুক রিনচান বো ইজ সিনা ছাদ না কাসপরা খালাই ছংমে শানামে নপালে শাতকান বা তুজে ছে জেচেসলে তেনে তা চি চকোশেসন কাজুক থাপশিক চকোশেসন জেরকান বেকা সাম্বা সালচেসলে তা স্কালাস চিকচিকতে অনছারু গেলে গেনটং পজিশ গতে মোরতে তো কি গেজে টুনে ইজগু জকশিক জরু খেজরা জি টুগু জাসং তে টুগু বেরবেরে তাংচে সে স্কাপ জং বিং নো খালালে তেনা জসলা টুগু ইয়াং স্কুল জা লাম জুক তাংচে সো হোস্টেল লা কালা মোল তাংচে সো সালালে তেজু থাপ জং পিং দুলে না তেও থাপ পিং জেস পোঙা তা শ্রোং গা দে কাং গা তাই থাপ তা থাপ সংমে সংগেলা ইউ দুক সাম কান বো মানে না তাই খাসে থাপ পিং সানো জানা কালতেস ইস পেরেক ফামাজিগা ছোরাত না গোমে ছংমে সং খাকচান মো পেরা সাল গোমাদা ঠুগু খাটাং পেরা তং না মাং ছায় তে জুক শিগং দো গেলে ঠুগু সাদামে নো খেং এ জোয়াত সেরতে জেজনা তেও নং দেলতে জিক্স নং গুন গুন লাং আতা স্পেল তে কে পালে তা ঠু চোপাং পাঙ্গা পো মা ডুল হে থেলবা মা ফিং হে ছাং সিগরেট মা থং হে তেও জেরতে মুন লা বোর তে পাসা তা ঠুগু জিগা কালতেস গা তাই টি না কি নো নো রা ছাং থোমে দা পোমো রা ছাং থোমে দা সিগরেট থোমে দা জেনা সুয়ং থুমা হালাল তা টু জিগা এডিকশন বোচে চেক হাই ইয়ত না তেনে তেবে নাঙা স্কালাস মার গিয়ন নলে তেনে গা তাই মেডিকেল হেল্প নেন গোস ন ফামা মং পে সামার দে তোতা ইউস পেরাই জগ ন ডিলিং আং মার দে মো নাঙ্গা পপ টু নাঙ্গা পচস কা টু ইয়াং জাস কা কিং ই জো দতে লেকিন ফামা গোনে সাম তোতা ইউস পেরা ফিলো গা চি জো বিং চুইন গা তাং গা তাং রা নাং কো লে টু ফাং জু চে সি থাপস জুন টু নাঙ্গা বোরে নি জগ জুন থাপস গ্যালা গ্যালা জো জা তো গ্যালা লেকিন এডিকশন বো চে চেক মং পো ইয়ত না তেনে ই জক সে থাপস গুন successful chachase chance money on yut kakla tene tugu fyang lamo chano kaltes ka tonga ta medical assistant nen nale de phenge phama changma ten na jin le ki kaltes ka tonga ja i chok se spera chorat na nge ja shang ju chok se tugu nang ya po relationship po ma better cho ja chas tugu support system gun is ko lama ha go salches tene te ve tru tene nga ta relationship pong bel chano le tene nga ta thu skalas le gona thu nga ta le don la skalas po khote yo no le nga ta ja no pa le thopa gune shik zer kan bo ta thopa gune shik shi ga chi ta ote thopa gun lang nga ta gyo ja khong nyan chi sut kar le kal tes ka tonga ta nga ta na thu de mo jos te nga ta support chung yan na tene ote thu gi thru nga ta ngai yang thu su su yo te na nga খাতে হালালে তে ঠুগুন মস্তাক ছাচেক তে তে ঠুগুন লং কাজুবে গাতা ঠুগু রোকচন ও তে ঠুগুন লং রোকচন গান চাসলে তে তে না নং গ্যাম পং গ্যাম পো তে ঠুগুই ফামাগুন লং রোকচন গান চাসলে না ঠুগু জি ড্রাগস না ছাদ না ঠুগু জি পাসকালাস মানো ফলে তে নাং চং বক স্কালাস রে কেন হলে তে নে তে কুলে গাতা হিচি জোস স্কালাস রে গুচন ফলে তে ফেঙ্গি সামা কি গাতা চিক চিক রক্স আছে গাতা তেও গাতা গাই গ্যাছন মো জোচসলে
3: তে নে আস কুজাব দে চিন্ডুল কলে তা গাতা জুনু গুনে মিছে বো তে নাং নাং দরমি লোছত লন খানে জুনু গুনে তেও গাতা থুকস তা খেনা তিতু তে